রাখো লাজ মুরার, জন নানক শরণ তোমারি হর জিও, রাখো লাজ মুরার। ওয়াহেগুরু সাহিব জিও, ফরিদা